আগো লাগি দিনে, কে আগো লাগি দিনে, মিঠা মিঠা চাহনায়ো মনমা জাগি দিনে, এ মনমা জাগি দিনে, এ মনমা জাগি দিনে।